0: শৈলীয়কে বেজোড় উদাহরণ কা সর্জন উন কর্মশ বুনাকারক কিয়া হে ইনকে উৎসাহ ও কৌশল কি মে বহুত বহুত সরাহনা করতে হুম। হাত কাত কত কা হামারি স্বতন্ত্রতা সংগ্রামকে গেহরা জুড়া হে। 7 আগস্ট 1905 কো স্বদেশী আন্দোলন কা ঔপচারিক শুভারম্ভ হুয়া থা। বঙ্গাল বিভাজন কে বিরোধ মে শুরু হুয়ে ইস আন্দোলন কা উদ্দেশ্য স্বদেশী বস্তু স্বদেশী উদ্যোগ ওর বিশেষ রূপ সে দেশ।
1: আপকো বতা দে রাষ্ট্রপতি ভবন কে জো সাংস্কৃতিক সভাগার হ্যাঁ ইসমে মাননীয় রাষ্ট্রপতি পুরস্কার বিতরণ কে বাদ সম্বোধিত কর রহি হ্যায়।
0: মানানে যা রে আ রহি হে আব এ এক ঔপচারিক বার্ষিক আয়োজন ভরি নহি রহা এ উৎসব হে হামারে দেশ কি সাংস্কৃতিক একতা কি ইন্দ্রধনুষ বিবিধতা হে। এ অবসর হে সরকার ওর বুনকার সমাজ কে উন সাঝে প্রয়াসো কা ইয়াদ করনে হে জো ভারত কে হদকর্তা সেক্টর কো প্রিমিয়াম কোয়ালিটি কি ছবি দে রহে হে। মুঝে এ জানকার প্রসন্নতা হো রহি হে কি হদকর্তা ক্ষেত্র মে কে বহুআয়ামী বিকাশ কে লিয়ে সরকার নে বিভিন্ন হিতধারকো কে সক্রিয় যোগদান সে অনেক যোজনা ওর অভিযান পিছলে এক দশক সে চালি আ রহি হে। ইসকে সুপরিচালনা আপ সামনে আনে লাগা হে। মুঝে এ ভি বতায়া গিয়া হে কি হাল হি মে ভারতীয় হদকর্তা উৎপাদো কে এক বিশিষ্ট কলেকশন কো বিশ্ব সূত্র ওয়েভার্স অফ ইন্ডিয়া ফর দা ওয়ার্ল্ড কে রূপ মে বৈশ্বিক অডিয়েন্স কে সামনে এক নই ঢং সে প্রস্তুত কিয়া গিয়া হে। ইসে ভারতীয় হ্যান্ডলুম কো ডিজাইন কি এক নই বিধা মিলি হে। দেবী ওর সজন হামারে হদকর্তা সেক্টর মে ভারত কি রুরাল প্রিভিয়ন ইকোনমি কা সবসে সুন্দর ওর মানবীয় উদাহরণ বন্যে কি সম্ভাবনায় বলবতী হুই হে। মহত্বপূর্ণ হ্যান্ডলুম ক্লাস্টার্স কো আধুনিক প্রৌদ্যোগিকী ওর সাময়িক প্রশিক্ষণ বিধিও সে জোড়া যা রহা হে। বুনকার কি আয় বড়ানে কে লিয়ে অনেক পারদর্শী উপায় সরকার নে হাত মে লিয়ে হে। বুনাকারো কো উনকি মেহনত কা পুরা লাভ সিধে মিলনে কি রাস্তে খুলে হে জো মাননীয় মন্ত্রী মে নে হাম লোকে সামনে উল্লেখ কিয়া। ভারতীয় হদকর্তা সেক্টর কি অন্তরাষ্ট্রীয় ছবি নিখর রহি হে উসে ওর তেজি দেতে হুয়ে ইসে ভেরিফাইড কালচারাল ইকোনমি বানানে কে লিয়ে সরকার প্রয়াস লাগাতার বড়া রহে হে। গৃহসজ্জা ও হোম টেক্সটাইল ক্ষেত্র মে হ্যান্ডলুম কো বিশেষ আর্থিক বঢ়ত মিলনে কি সম্ভাবনায় বন রহি হে। ভোকাল ফর লোকাল অভিযান কে দ্বারা ভি ভারতীয় হদকর্তা কো স্থানীয় সীমাও সে নিকাল কার বৈশ্বিক মঞ্চ পর জেসে কি গ্লোবালাইজ করনে কে লিয়ে সোচা যা রহা হে। ইসে হামারে বুনাকারো ও শিল্পকারো কো আর্থিক সমৃদ্ধি কে নেই অবসর ভি মিল রহি হে ওর বিশ্বকে সমক্ষ ভারত কি সমৃদ্ধ সাংস্কৃতিক বিরাসত ও উৎকৃষ্ট শিল্প কৌশল কি প্রতিষ্ঠা ভি বড় রহে হে। টেকনিক ও নবাচারী ডিজাইন কে সাথ অনেক প্রতিভাশালী যুবা উদ্যমী ইস ক্ষেত্র মে আনে লাগে হে। ওর কৌশল সে ইস সেক্টর কি বহুআয়ামী সফলতা কি লম্বে উমর সুনিশ্চিত হো সকে। যুবা এন্টারপ্রেনার্স ডিজাইনার্স ও স্টার্টআপস পারম্পরিক শিল্প কো নই ট্রেন্ডস ব্রান্ডস ও গ্লোবাল ভ্যালু চেন সে জোড়কার ইস ক্ষেত্র মে নই অবসর কা সৃজন কর সকতে। ভারতীয় হস্তকর্তা প্রৌদ্যোগিকী সংস্থান ও ওয়েভার সার্ভিস সেন্টার্স কে অন্তর্গত কার্যরত ডিজাইন রিসার্চ সেন্টার্স যুবাও কো ইস ক্ষেত্র সে জোড়নে কে লিয়ে মহত্বপূর্ণ কাম কর রহে হে। মুঝে বতায়া গিয়া হে কি যুবাও কো আধুনিক টেকনিকো কে প্রশিক্ষণ করনে কে সাথ সাথ উনকে নবাচার কে লিয়ে প্রোৎসাহিত কিয়া যা রহা হে। ইস ক্ষেত্র কে সতত বিকাশ কে লিয়ে নই টেকনোলজিজ কা উচিত উপযোগ আবশ্যক হে।